কসম খাও কি টু মহিন সে কব্বনি দূর হইব, কসম খাও কি টু মহিন সে কব্বনি দূর হইব, কসম খাও।